0: ชีวิตโตอาปูไข่เบียวยาอยู
1: ่เอ้ก็จ้าแล้วที่มาปูไข่ฉาเลยก็จะเข้าหมอกูอาชีวิยาชาทักก็ขอมาชิมาชิเลยวิงาผู้มาติเขียวล้อไข่มาลาชาติปอท่าล้อบุงาจืบีน้อปูรู้ติมาจอจีน้อปูรู้วิอ๋อข้องาขับีเชตาวิที่ขอทักแกเลยมันเชียแกเลยงานนปุ๋ยก็ไม่เอามือสีลายจีเฮ้ก็งานนปุ๋ยก็สีลายเลยฮะเนี่ยแล้วงาล้อเล็กเชื่องาพูมากัดที่เขจอยเฮ้แต่เลงาพูมาชีเฮ้กูจีอ๋อช่วงงาที่เผาหนูทันยุกฮะก้าจ้าหนูเชื่อว่าที่ก้าอุปโชว์ที่เนี่ยแค่ที่นี่สีลาวเขาเดินหน้าหัวโอ้สวีมาวิกาขับบีจวีลบบุงอาจวีกาขับบีจวีอีกามาฟีปุ๊บปุ๊บน้องปุ๊บที่มาขลุงายุกลักกัจจามาหนุ่มยิ่งโคหักกัจจ์กุยจีอุท่าชาติมาตายงาที่ผักกะอยู่เฮดเลยเขากลัวงาหัวขลุออกก็อุ้ยงาที่เขนขัสเกลัยจันยิ่งชามันหิละเฮตุปิวจีอีจันยิ่งละก็เลยงาออกก็เฮดที่เขงาผู้มาก็ทอดชีสเลยโอ้น้องผู้แบบจำนี้สิงาผู้มาก็ยอทอดชีสงาเชียร์ชิวแล้วเฮ้ยโอ้ขัดเดมาเลยตุ๊กก็กลัวเลยทุกครั้งก็ชอบติดพักเก็กลัวอยู่จีแต่เลยจีพักกูเว่งาผู้มากลัวอยู่ลงมาโอ้ทุกด่าจ้าจ้าทุกด่าทุกก็เตจ้ามันไล่จีก็เตจ้าเฮ้ยเขาลบบุกขับบีจอบลงมาอีกกะมาฟีอาลูดักเตยเช็คกูวิน้องปู่เดี๋ยวมาคุกงั้นเขาไปตีกันตีเนี่ยชิ้นก็เลยจะเช็คก็เลยจะได้จริงเดี๋ยวเรางับผมมาชิ้นทอเอ๋ดาวิก็เลยติปโปติเคติเคทอชิวแล้วเฮ้ยโอ้น้องปู่หมาก็น้องปู่จุ๊บป่อไม่เคยเจ็บไม่เคยก้าวมือแล้วติเคติเคทอแล้วจริงเขาก็อมกว่าก็เลือกยอมก็ต้องพาออมอคือพอจีบกันเลยเช็คที่ก็ตีเละออย่ามองละท่างาติอยู่ปูขับไปปูเสียจีเขาตีเละงาติอยู่ปูจะปูกะงาผู้มาชิ้นนี้ขามาสิยกก็เนี่ยแล้วอาจิกูตีเคแล้วมาปูอ่อนๆตีเละแล้วมาปูงาตีเละตีตัวเสียละจียกกูไปวิโอช้าจิกูอีกาผิวงาชิมามาเอกงาจิเลโอน้อปุลุขอกือปูน้อแกกาเลียคุณนายจิแกกาอยู่ยังแค่งาสิแกลาป้าจูจิงองาเคลิมาฮิวน้อท่อมากาวิโองาเคลิแกกาจิลีเตคุปีอยากฆ่าน้อติลักกาวิโกงองาไม่เล่น้อท่อมากาท่องาวิละน้อละมาปูนี่มาเวชนวิขอบเปียอายเย่นุ่งเลยนุ่งผูกไปละก็เลยแท้ที่อยู่อาจจะปุชิกิคุยจิยอดอยองาผู้มาเชียจอมาตามันนี่อำงากระยอดจับปูอ้อนักมาชิวอำงากระยอดนัดเตะตีละก็นุ่งขัดเสียเตียดอเลยโยกะจุยโตเลยคือนำมาปุนี่ปังอาผู้มาขอบเปียนุ่งเลยแก่ที่เดียยอดอนี่กายจิเลงาผู้มาท่อชาติมาตาแผลวฮานุละก็เลยขอเชตดีจริงทีแรกจิกุจิกะยอดอยเขลามาปุ่นยิปังผู้มาขอปีอายเนุ่งเลยมาจีเลทีแรกเขเลงาผู้มาปูเขียวงาผู้มาชีอาจิกุจิวะโอ้ยอีกาวแบบมาปีนกโบแบบมาปีปุ่นแล้วขอปูเลยจู่ไม่เคยก้าคุมือเลยต้องทีแรกสัจจะท่อมาจริงอุท่าจิกุกุเวทมาเตียวช่วงงาผู้มันลงงาฮะวิกาขมาเพกไรวิลีกุยจิฮะชลุกุจิกุนโนอันโนมาเทงาผู้มาก็เวคีจะเขจัดติมอเลยวิกาขกกุยอลิอาจวะยันยินโนงาทอดจักรเลยงาศิลาวิวมัวคุปุ่นยิงงามกุนกาวิวนกายันยินเลวกับคุปเฟกไอดีกุปีจิอุท่าจิกุกุเวอตัยลาก็จะอตัยเอ้เขาก็เลยดัจจ์ก็เลยโยนลามาปุ่นนู่นอ่ะวิเฮ้เดี๋ยวเลยฟุ่นนู่นไปแล้วงั้นผมมาชี 나제 샤고 마가레 페라비 페라비 초 아치쿠 페라비 치탄누로 스와유 스와유 콜라 코 볼레무 노푸 셰시페오 제이제 무코게가 아치쿠 치코 노 켄니마 코 웨잉게 쿠마초 노레 카세가 띠쿠레 메누 유레서 판누 윙나 푸마에 코 셰도 데마크레 누치아 타레 도 베아 타레 이가 콜리유 치 치베테 마니타 nga phuma ko yo chima ga chao ga chima ni khama sari yo so ku ga yo ma shi en yo ko pya shi wi la no lu nu ga ga yo shwa du ga ku ko cha shi ta pa to le mu yo ga ga su a sha ga shu wi li en nga yo cha ya de pha ga cha khe yo nga ga sha te ko khlu ga cha ko ga bu ko shu khle phe no a shu yo to ga su ya ga ma ko na ya ga ma ko Asyo ya sha ka ma shi lai ha ke te ga o pe zu re ha ke te ga ya pi do le me chu ku ga le pe cha ve o le mu ku ma ga cha ve o ku ga le a sha ga shu ga su ye ni la hu ya te pa ka bi jo yi ha pa to u khe te pha ma ga pe tu ni ga ga sha te che ve la hu ya te pa ka de sha ti ta le o su te ka jo yo he ku jo ku te ma te yu te no ta o ga ti la yi atma pa to le o ka te chu apo cha mo ko ga thia na gu ne wi le ko wi cha ka apo ti ma cho yu me a shi tha tun tu cha kha pe po da le cho ya tha ti cha ti to wi ji ke ko cho ya wi ka a he long phe le ti pu o cha wi cho ja kha ko kho lo pu wi ji cha pa da le tun tu cha kha pe po da le cho ya ti cha ti to wi ka ja ma lu ji কে পাতলে অ তিনি খে গলে তুমি তো শা খাপে ফদালে ও কাহা নো ইশা গে জানাই পুজি ছয়াছি তিনি মে অ শে পু শে পু জারি ছি খাই দেইলে না তিনি মে শে পু জাগো তে পু বি ছ হে ক খলো জারি না হই জামি জামা লো খে দেলে ছয়াছি অ খমাই জা জুইছি নো ইশা জা ইশা জানা নি তে বলে ও কাহা নো ইশা গে জানাই পুজি খে দেলে অ ও কাছি কেলে নু বিশা গে চানাই রি বিশা কু তোমার চালি কুপি ও কা কবে আলু গাহি তুন তুই শাখা পু প দালে ছয়া হু গা হুমা গা তে চাতে তমা গা তে পু অ চা বিষয় চাখা ক খর চা বি মা ছয়াছি তারপর তো ছয়াছি অ তে নি খানি পুয়ে যে চা চলে না সে নদী চানা লাগে কুপি এটা বিশা কুপি সেটা তো গে কু এ ছয়া হা সে নি থাই অ তে পু চা কুপি nga kuk la me kuk pi xe ni thai ti pu ti cha pi xe kuk le hui lu xe kuk le kuk la vi chi xe yo ya kuk ka to kuk la vi xe ni ti pu xe ni ti pu xe ni ti pu kuk kuk la le mo cha ka mo cha chi ya kuk ka hu jia le apo pi pu mo chi apo pu ya kuk pu nya le a yu ha ka bai de le uka mo cha ti khu e ba do le mo cha ti khu ba za mung le za vi ra la ko no la tha cho che ni ve pe pu ku cho ha pe ni ve she pu pe ni ve she pu cho ya pe ni she pu cha ko pi ko no la le ti po pe ni ve she pu cha ku le khe ko ti ko la ji te le o mu ge ga la tha o ka ni tu sa te phan na ni pi yo wi sa khae ku i cho ya o cha ti wi te ku tha na ni tha ti pa ko e o ka ko yo তে নিবে সে পু তে চাপি যে ছয়া তে পু বে কল কল তে নি সে পু তে নি সে পু তে চাপি সে কই ল মা কইছে কেতে ল কানু তুমি তো সাথে ফাঁকু কথো খে কেছি পইরা গা চু ন চানাই পইব ন চানাই তে নি সে পু সে পু তে চাছে তে পু কল কল পইছে ছি উজা হে জাল হে জাল চাই জাল নু চানাই পইব নখে সে খেতে তে কলালে হে কলে 需要铺的这我一定要打了出去的你哦谢不会这样不用这样才有这条理那对了我可能有好多了我不吐就下去不用买谢你要对不谢你要对不会阿婆婆能够不能够接着这么改了那个乐意到去不加到了对不对阿婆婆能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够不能够 ตอจตอปากก็เลยจกปื้อเลยชื่อตอจชอบปาตอจเวียนนี้ฉะละชะมันอาชื่อตอจกะคะเลชะติตาเลคะเลตอจอยตอจตอปากก็ชูเตจิโนเตจิชูเตคอโนเตคอก็โอเคปะตะยะนี่ตึมตะชะจิมามาติวิจิคะเลอะกะเดจิอะปัวมากะมัวปะกุเนอิจิวิจิแมเดบังครับอะทมะปาตอปุปุกาวกุปายไกวิลิ mati tak kiri caca vili kui ojale ngerti ge apa kalian na shale asyik tak ngak kapi okolo ke pupu kau ke wisale ada ngak jomo yuci gunai mau ke nah kamaci kau tu ejo ngak mima pulung ci jadi lagi wisaku pio ngak kapi hano upeng pewi ya ka ha coba pak magati me kopi uji Iyo ya mola le wi sha to ko cha le le hi popu ka cho yo jo mo lu do le o ka nu nga khap kha mo ya o cho cho ve ji ha cho pa di ti ji de le shu sha ge ta ge la wi sha ni ma ma cho pa to le wi sha la le no at ma ti vi li nga no ma ve kha ku la vi li no che ka ta ti ha cho pa ta ti ga man na ku pi le wi sha kho da ji ke de le wi sha chin no he ga choma choma khoka manna ri kula ti pori jua le o ko shimi chagu phe bia le po po ka chi ko pae kai chi khe u ti nya ta le wi sha yo ga ba ve ke te le yo ka ma chu nga jo mo bia ja ka ga ba bia pa to le ti po ti chali cha kha khu shu pi tha tu pi ta ta chi shu lo o hai po kho le le o ti pa shu do le chali cha kha te cha ke chi เออโอเวติญาตาแลยะตอเวยันนี่คะแกปุปุกาแลขอแต่เควิชอเคมลอกอชุกะจายะยะขอกะจามาเควิจิตาคริชเอชุมามะกะยอยะชะกอคุกแลตะละกแลตอละกแลชุจะลิจะคาลชุดอละติตองติตองแซเควิลิเอชิยอวิชะคอมะนาแลวิชาโออุกุชะมิชะกุแพเบะแลปายเควิจิโยยันนี่งาเก あしゃてこ、これがてパトカレシャティタレテジョイ。え、およばこまなべ、シャラシャマコマなべ、にぐじょもこまなべ、ウィシャコマなべ、マナベコ、なふがかんてび。がかべてみやとがうれ。シュペベシュムベシュティシュドシュがばれがかおれ。え、もろこしゅげちゃちゃまてれ、ポポパクレ。え、こばろばでがちゃちゃれ。ちょもここえ。
2: มอชอลูชอฟนอชุเตกนอนีปุปุกาเฮชวาเกกดินอเกชวาจากดินอจาชวาเชกดินอเชโกปุปุกาโกเชอเฮชุตาอิจาเวงะติเกเพโยเคมาเพตุชาติเตโอไลยันนิมุลอกอเตปอชิลากะลาเตเวออลอเตพาเลชะเคมัยเจติโยกากะพอนาเลออกาปิลาเชเวติกาลิเลชอกาจาเมดอเมเชซาจอซาปุเลยะนี
3: nga khu te ga le le ve opo da vi onyo ha phe pi obo u ja me